0: যাই বায়ুমণ্ডল প্রদূষিত হওয়া অন্য এক দিক। পুনশ্চ সহরের গাড়ি মটরর চলাচল অধিক হেউথিবারু বায়ুমণ্ডলরে ধূলি ও ধোঁয়া মিশি প্রদূষণকু বহুগুণিত করিথায়। সহর মধ্যে থিবা অটাকল, চাউলকল ও অন্যান্য ছোট বড় ধরনের কলকারখানার নির্গত ধোঁয়া ও ধূলি বায়ুমণ্ডল প্রদূষণের অন্য এক মুখ্য কারণ অটে। সহরাঞ্চলরে ডাকবাজি যন্ত্রকু সভা সমিতি ও তার প্রচার, বিভিন্ন দ্রব্যর বিজ্ঞাপন, মেলোডি, অপেরা, সিনেমার প্রচার, বিবাহ ব্রত প্রভৃতি উৎসব অনুষ্ঠানরে তথা পূজা পার্বণ ও যজ্ঞাদি কার্যে আখিগুজা ব্যবহার করা ফলরে শব্দ প্রদূষণ সৃষ্টি হুয়ে। সেইপরি বহুলভাবে যানবাহন চলাচল ও সেগুলির ব্যবহৃত কানফটা হর্ন তথা গাড়ি মোটর মরামতি হেউথিবা গ্যারেজ গুড়িক যোগু ধ্বনি প্রদূষণ অসহ্য হুয়ে। এহার ফলস্বরূপ মুন্ডব্যথা, বাচালতা এবং রক্তচাপ আদি দেখা যায়। সহরগুলির জায়গা ও জনসংখ্যা তুলনার বৃক্ষরাজির সংখ্যা অতি নগণ্য, যদ্বারা এর প্রতিকূল প্রভাব পরিবেশ উপরে পড়া সাংগু মানুষ প্রতি ক্ষতিকারক সিদ্ধ হেউছি। পরিবেশ প্রদূষণের এই সমস্ত কারণগুলির সমষ্টিগত কুফল যোগু সহরাঞ্চলের জীবনযাপন দুর্বিষহ হবার লাগিছি। তেণু গুরুত্ব ও আন্তরিকতার সহ সম্মিলিত ভাবে এর প্রতিকার ও প্রতিরোধ করা সমস্ত পক্ষে নিতান্ত অপরিহার্য।
1: আম পরিবেশের শুনলে সহরাঞ্চলের পরিবেশ প্রদূষণ এ সম্পর্কে কহিলে মহম্মদ রফ, আকাশবাণী বলাঙ্গীর। প্রচার করুছ অতিবড়ি জগন্নাথ দাস কৃত শ্রীমদ ভাগবত ভাগ 462, সঙ্গীত পরিচালনা রাখালচন্দ্র মহান্তি, প্রযোজনা সুহাস মহান্তি, শিল্পী মানে হলে সুবাস দাস, পদ্মাবতী দ্বিবেদী এবং শৈলভমা মহাপাত্র।

0: প্রচার করল অতিবড়ি জগন্নাথ দাসকৃত শ্রীমৎ ভাগবত আকাশবাণী বলাঙ্গীর। আমার পরবর্তী কার্যক্রম রিলে করে প্রচার করুছ আকাশবাণী কটক কেন্দ্রর।
1: মন কি বাত হ্যায় জন জন কি, সবই কি কুছ আপনি সি, সংঘর্ষোঁ কে কুছ কিস্সে, কাহানি কুছ সফলতাওঁ কি, অনকহি বিরাসত কি, উম্মীদে নয় ভারত কি। মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার, মলিয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঁগন তক, ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক, হোতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ। তো শুনিয়ে ইস মহিনে 31 মই সুবহ 11 বজে মন কি বাত আকাশবাণী দূরদর্শন কে সবি চ্যানেলো আর প্রসার ভারতী কে OTT প্ল্যাটফর্ম ওয়েভস পর। আপ ভি মাননীয় প্রধানমন্ত্রী জি কি মন কি বাত কা হিসসা বন সকতে হ্যায়, ইসকে লিয়ে আপ আপনে সুঝাব 29 মই তক টোল ফ্রি নম্বর 1800117800 পর রেকর্ড কর সকতে হ্যায়, ইয়া ফির 1922 পর ভি কল কর সকতে হ্যায়। अपने सुझाव नमो ऐप या माई गोव के ओपन फोरम में पोस्ट कर सकते हैं या पोस्ट बॉक्स नंबर 111 आकाशवाणी दिल्ली पर भी भेज सकते हैं। तो याद रखें रविवार 31 मई सुबह 11 बजे मन की बात।

0: প্রদান করা যাইছি। জেলাপাল মধুসূদন দাসক অধ্যক্ষতার জেলার পেনশন বণ্টনের স্বচ্ছতা এবং অনিয়মিততা রোকিবা লক্ষ্য নিয়ে 70 বর্ষ এবং তাঠার অধিক পেনশন ভোগী উপরে সর্ভে করা বৈঠকের নিষ্পত্তি হয়েছে। 15 দিন মধ্যে সর্ভে কার্য শেষ করা জেলা সমাজমঙ্গল অধিকারী নির্দেশ দিয়েছে। নয়াপড়া জেলা খরিয়ার রোড নিকটস্থ টেমরিঠারে আয়োজিত পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় কর্মকর্তা প্রশিক্ষণ শিবির গতকাল উদযাপিত হয়েছে। পঞ্চায়েতরাজ ও গ্রাম্য উন্নয়ন মন্ত্রী রবিনারায়ণ নায়ক উদযাপনী কার্যক্রমে যোগদে জেলাব্যাপী আরম্ভ করা যাইছি। এহাকু গণ অভিযানের পরিণত করিবাকু জেলাপাল ভি কীর্তিভাসন জেলাবাসীকে অনুরোধ করিছন্তি। ব্রহ্মপুরর হরিডাখণ্ডি পোখরীকূল গতকাল পূর্বাহ্নরে স্থানীয় জনসাধারণ সফা করিবা সহিত ব্রহ্মপুর শহরকু সর্বদা সফা সুতরা রখিবাকু সামূহিক শপথ পাঠ করিথিলে। রাজ্যের গ্রীষ্মলহরি জারি রয়েছে। আসন্তা তিন দিন পর্যন্ত পাগ পরিবর্তনর সম্ভাবনা নথিবা পানিপাগ বিজ্ঞান কেন্দ্র পক্ষরু কুহাযাইছি। রাজ্যের আসন্তা 24 ঘন্টা মধ্যে গরম ও গুড়ুগুড়ি বৃদ্ধি পাইবা নিয়ে সতর্ক সূচনা জারি করা যাইছি। অন্যপক্ষে কতক স্থানের কালবৈশাখী জনিত বর্ষা হবা নিয়ে পানিপাগ বিজ্ঞান কেন্দ্র আকলন করিছি। আঞ্চলিক সংবাদ বর্তমান পাই এতিকরে শেষ হলা। আমার পরবর্তী আঞ্চলিক সংবাদ শুনিপারিবে অপরাহ্ন 2:32।
1: আপন মানে কার্যক্রম শুনছেন আকাশবাণী কটক কেন্দ্রর প্রচার গুরুজ আমার স্বাস্থ্য। আজ রয়েছে আলোচনা মস্তিষ্ক ম্যালেরিয়া। আলোচক ডাক্তার বৃন্দাবন বিশ্বাল।
2: ম্যালেরিয়া রোগ প্লাজমোডিয়াম নামক এক পরজীবী দ্বারা মানুষ দেহরে রোগ সৃষ্টি করে। এই প্লাজমোডিয়াম 4 প্রকার, যথা প্লাজমোডিয়াম ফালসিপেরম, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ওভেল ও প্লাজমোডিয়াম ম্যালেরি। মাই এনফোলিস মশা ম্যালেরিয়া আক্রান্ত রোগীকে কামুড়ি রক্ত শোষিলা বেড়ে এই পরজীবীকে নিয়ে ও সুস্থ লোককে কামুড়লে সুস্থ লোকটার 10-17 দিন মধ্যে এই রোগের লক্ষণ প্রকাশ পাই। আমাদের ম্যালেরিয়া মুখ্যতঃ প্লাজমোডিয়াম ফালসিপেরম ও প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স দ্বারা হয়ে। প্লাজমোডিয়াম ফালসিপেরম দ্বারা সৃষ্টি হওয়া ম্যালেরিয়া অত্যন্ত বিপদপূর্ণ, কারণ এছিরে আক্রান্ত ব্যক্তি মানে আরম্ভর তুরন্ত চিকিৎসা নকলে বা অসম্পূর্ণ অনিয়মিত চিকিৎসা কলে মস্তিষ্ক রোগের আক্রান্ত হয়ে মৃত্যুমুখে পড়ে থাকে। ফালসিপেরম ম্যালেরিয়ার আরম্ভরে রোগী সাধারণ ভাবে অস্বস্তি অনুভব করে, মুন্ড বিন্ধিবা, বান্তি লাগিবা ও বান্তি মধ্যে হয়ে। কাশ ও সামান্য তরল ঝাড়া কতক ক্ষেত্রে দেখা যাই। ভাইভ্যাক্স ম্যালেরিয়া পরি 48 ঘন্টা বা 72 ঘন্টা ব্যবধানে হেউথিবা পাড়ি জ্বর পরি হই নথায়। এই রোগরে হলদিয়া কামল মধ্যে হই পারে, যকৃত ও প্লিহা বড়ি পারে, রক্তহীনতা শীঘ্র হই থায়। এই ফালসিপেরম ম্যালেরিয়ার এক নির্দিষ্ট ও স্বতন্ত্র বিপদ হেউচি শরীরের বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ, যথা মস্তিষ্ক, যকৃত, ব্রুকক, ফুসফুস ও খাদ্যনলীকু রক্ত সঞ্চালন ঠিক ভাবে হই নথায়। শীঘ্র রক্তহীনতা হেউথিবারু হৃৎপিণ্ডর কাম ঠিক ভাবে হই নথায়। এপরি অন্য 3 প্রকার ম্যালেরিয়ার হই নথায়। রক্ত সঞ্চালন ঠিক নহবার সেই অঙ্গগুলিক কাম ঠিক করে পারন্তি নাই ও বিভিন্ন জটিল পরিস্থিতি সৃষ্টি হই থায়। বর্তমানে আসন্তু জানিবা মস্তিষ্ক ম্যালেরিয়ার লক্ষণ সম্পর্কে। ফালসিপেরম ম্যালেরিয়া ভোগুথিবা রোগী বাহারকু গুরুতর জনা ন পড়ুথিলে মধ্যে এই সব কারণরু হঠাৎ বিপদপূর্ণ জটিলতাকু গতি করে, যাহা মধ্যরু মস্তিষ্ক ম্যালেরিয়া অন্যতম। এথিরে আক্রান্ত ব্যক্তি মস্তিষ্ককু রক্ত সঞ্চালন বাধাপ্রাপ্ত হেতু বাউলি চাউলি হুয়ে, কথা ঠিক কইপারে নাহিঁ বা বুঝিপারে নাহিঁ, বাত মারে, বেক স্বাভাবিক ভাঙ্গি ন হই নাঠি হয়ে যায়, রোগী সম্পূর্ণ অচেত হয়ে যায়। শিশু ও ছোট পিলামানকর অন্যান্য লক্ষণ ন থাই কেবল জ্বরে পড়ি অচেত মৃত্যুমুখে পড়ন্তি। গর্ভবতী মা মানকর গর্ভ নষ্ট হইপারে কিংবা গর্ভস্থ শিশুর শারীরিক বৃদ্ধি বাধাপ্রাপ্ত হইতায়। মস্তিষ্ক ম্যালেরিয়া রোগের লক্ষণ সন্দেহ হলে তুরন্ত ভেষজ বিশেষজ্ঞ সেবা উপলব্ধ ডাক্তারখানায় চিকিৎসা করা জরুরি। চিকিৎসায় সামান্য বিলম্ব হলে রোগীর জীবন নিশ্চিত ভাবে বিপদাপন্ন হইতায়। মস্তিষ্ক ম্যালেরিয়া সহিত শরীরের অন্য অঙ্গর জটিলতা প্রকাশ পাইলে মেডিকাল কলেজ হসপিটালে রোগী চিকিৎসা আবশ্যক। মশা কামুড়ে রক্ষা পাইবা সাধারণ মশারি, ইনসেক্টিসাইড ট্রিটেড মশারি ব্যবহার করা আবশ্যক। আবশ্যক স্থলে ঘরে DDT সিঞ্চন সরকারের দ্বারা করা যাই। ମଶା ବଂଶ ବୃଦ୍ଧିକୁ ରୋକିବା

প্রচার করল হিন্দি কথাচিত্র গীত আকাশবাণী বলাঙ্গীর। এথর শুনন্তু ওড়িয়া কথাচিত্র গীত। প্রথমে কথাচিত্র দামন, কণ্ঠদান করেছেন গৌরব আনন্দ, গীত বাপু গোস্বামী, সঙ্গীত গৌরব আনন্দ।

এথর কথাচিত্র ইমানদার, শিল্পী সুরেশ ওয়াড়েকর এবং আশা ভোঁসলে, গীতপ্রকাশ মেহরা, সঙ্গীত লক্ষ্মীকান্ত প্যারেলাল।

এথর কথাচিত্র মুকদ্দর কা সিকন্দর কণ্ঠদান করেছেন কিশোর কুমার গীত অঞ্জন সঙ্গীত কল্যাণজী আনন্দজী।